0: Yayo,
1: Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Yayo, Y